সুনাম চিৎলাঙ্গুল তাজিনের জি ইয়ব বম্বিধি লেখি শুন সিং সাইন পা সিং দাম দোম থাকি।